আমেরিকি সদর ডোনাল্ড ট্রাম্পকে কন্ট্রোল রুমে ইরানতে হামলে বাবদ কাবিনা মেম্বরজি ব্রিফিং, নায়ব সদর জি ডিফেন্স সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও, সিআইএ ডাইরেক্টর জন রেডক্লিফ, জয়েন্ট চিফ চেয়ারম্যান জেনারেল ডেন কেন, স্টিভ উডকফ এবং বিয়া আলা আমলদার সদর ট্রাম্প কে তাজন হামলন বাবদ আগাহ কয়। আমেরিকি মিডিয়া মৌজুদ ইজলাস মে মুক্তসর বক্ত ইরান তে বড়ে পেমানে তে হামলন জি মঞ্জুরি ডিনি বই জি ইরান কে মুআহিদে লা ঝুকায় সকজে। بم حملن یا جنگ سا ایرانی قوم کے جھکائے نتو سکجے سفارتکاری کا پوئے تے نائو ہٹیا پر جنگ جو جواب جنگ سا دینداسیں ایرانی صدر جو ٹرمپ کے دھمکین تے رد عمل مزود پرشان چوا تے غزہ اترو ننڈو